0: श्रोता दोस्तों, अभी आप सुन रहे थे कार्यक्रम हिंदी फिल्म सॉन्ग। अब आप सुनेंगे इतु मिश्मी श्रोताओं का कार्यक्रम, यह आकाशवाणी ईटानगर का अरुण एफएम।
1: श्रोताओं, अभी आप सुन रहे थे वंच श्रोताओं का कार्यक्रम, ये आकाशवाणी का ईटानगर केंद्र है। अब थोड़ी ही देर में आप सुनेंगे इतु मिश्मी श्रोताओं का कार्यक्रम।
2: एचा आकाशवाणी ईटानगर शुआला पुची जानू रुखे गे ब्रोलिनी एतनची इदमिस्मी आहोला के जी दरगालंबो आयो तान दिया टीका के बा यूएसपी कोकोमाने यूनियन डोनर मिनिस्टर जेटी आदित्य सिंधिया ने अरुणाचल प्रदेश चीफ मिनिस्टर पेमा खांडू में बुनी प्रोजेक्ट कीवी आयो पगा बदा आओगा आ मिशन कोकोमा माऊ तारू इन कोरोपाऊ आचो तेला में आतिका ची आपित्या येगा ইমত তান্ত আৰু ঔষধানে চিন্ধিয়ানে লগানে আ ককমানে ইউ নিয় নিমা চি বাবু এগা কিউই চিহে কাপড় মাগানি এচামা নিবা চিজিগামি বুই প্ৰাউদা লগাদা আহগা কিউই বুগেনে আখাৱে আইদনে কিউই চি ইকিশা হাতয়া আজিৱা বু আ মিশন ককমা ফিগাদানে চিন্ধিয়ামে লাঠিগা মাহ প্রাইম মিনিষ্টার নরেন্দ্র মোদী মে জনেগা কোকমানে সেন্টার মে অহান দিয়াতি কাছে আপিতিয়া গাবানে আলি মিশন আরঙ্গা বাচা হে প্রাণপ্রপ্রধানে অরুণাচল প্রদেশ চিফ মিনিষ্টার পেমা খান্ডুমে লাগাতা আহগা ইউনিয়ন পেট্রোলিয়াম দনে ন্যাচারাল গ্যাস এদনে ট্যুরিজম মিনিষ্ট্রি গেবা স্টেট মিনিষ্টার সুরজ গোপী মে বুনি ইটানগর মানে ট্রেড নে কমার্স ইন্ডাস্ট্রিজ দনে স্কিল ডেভেলপমেন্ট মিনিষ্টার এদনে এডুকেশন ডিপার্টমেন্ট আজা হে তান ব্রুগ চিচাগা মাহ গেবানে এন এফ টি আই প্রাবা এ গেবানে জম্বুজি না লাইবাদা আহগা এফ টি আই এন আই টি দনে ল কলেজ খাগা আন্তিকমা তামা কগে আরুন্দাবুদানে গোপিমে লাগানে আমা পুলিশ স্টেশন বু আরুন্দা ওবুদা লাইবাদা আহগা আদুমা এডুকেশন কমিশনার আমজাদ তাক হোম দনে আই পি আর কমিশনার নিয়ালি এতে ইন্ডাস্ট্রি টেক্সটাইল দনে স্কিল ডেভেলপমেন্ট কমিশনার বিমং তাইন ট্যুরিজম সেক্রেটারি আর মোয়া আইজিপি চোখু আপা এদনে এফ টি আই মাঝে ডাইরেক্টর দিন দনে একেশা আজহিয়া ইমন উখা বাদা আহগা ওয়েস্ট কামিং ডিসি ডক্টর দিলীপ কুমার মে বুনি বন্দিলা ক্লব মানে এস আই আর চি পয়েন্ট মিটিং জিনেগামা ইলেকট্রোল রেজিস্ট্রেশন অফিসার ইয়ারও অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রোল রেজিস্ট্রেশন অফিসার এ ইআর ও ব্লক লেভেল অফিসার বিএলও দনে পলিটিক্যাল পার্টি মামাচি ইমুং গিগা বাদা না হোগা ইলেকশন ডিপার্টমেন্ট মাচে আজাব বলমে আঞ্জতা জড়গাম বুঝি নামে দিছিমে লাতে ও বাদা আহগা উনেমে সিয়াং আপার মার্টু টপার্স প্রজেক্ট সোম আশুগা জিদালানে সিয়াং ডিস্ট্রিক্ট সিতাং আতিকচি ইমু আনাশি হুলুনি ইচিবুমে বুনি বোলং আতিকচি ডিসি অফিস মানে গভর্নমেন্ট গো এমও ইউ আম্বা তেয়া বাদা আহগা বুনি ই সিয়াং ডিস্ট্রিক্ট পাশিঘাট মাঝে ডিসি অফিস মানে এডিডিআর দনে ডিএলএমসি মিটিং জিনেগা মানে ডিস্ট্রিক্ট দনে ডিপার্টমেন্ট আলমপুরমে কাজি জাতিগালা চিপ আতি সুগালা দা লাহগা আ মিটিং মানে ডিস্ট্রিক্ট মা জয়া ইমু চর প্রা কাজে খাগা ও ধনে চিকিৎসা ফেসিলিটি কাজে খাগা আই ধনে সেন্টার ধনে স্টেট গভর্নমেন্ট ম্যাম আয় আয়া স্কিম কাজে জনেগা বাঁচিপ আথু সুগা বাদা আওগা গ্রুপ সি স্টাফ আলম্র জগা চিপ আ মিটিং মানে চিচা ওগালাদা লা হোগা আবতানি এবা একো বয় থয়াচি তানি লিপি আজাবা আজিগা টনি কুয়ো হে এতানুচি লুমার দায় লিটারি অ্যাওয়ার্ড হাঙ্গাওদানে অরুণাচল প্রদেশ লিটারি সোসাইটি এ পি এল এস মে লাতেগা বামা হ ইংলিশ হিন্দি মানে আজপ জু ওইগা কুয়ো মে তানি আজবাচি গালো একো বথ মানে আর্টকুল আজ উখ জুতিয়া বামা হ আমে ভারত জ্যোতি অ্যাওয়ার্ড সংস্কার ভারতী অ্যাওয়ার্ড দনে পেঙ্গুইন পাবলিকেশন অ্যাওয়ার্ড লাপাগে উখ অ্যাওয়ার্ড চি ওহে বাদা লা হোগা আপার সিয়াং ডিস্ট্রিক্ট টুটিং আতিকচি স্পোর্টস কমপ্লেক্স মানে ইন্ডিয়ান আর্মি স্পিয়ার হেড ডিভিশন মাঝে স্পিয়ার কর্পস মে आ अचला पुची हियो माची ने सियांग फुटसल टूर्नामेंट आखा पगम बचा है बुनिन तो बदा आउगा तुतिंग दोने तुतिंग एपेंगाचे मैं आ टीम हुलोनी अदोने याकु टीम का समय आ टूर्नामेंट मा एमन बगा बदा आउगा आर्मी दोने सिविल इमु में पे आ जाओगा वो उताची के ने आ टूर्नामेंट आखा नेगा जिदा ने आर्मी मच में ला होगा ऐतनिसे इधमिश्मी आहो अलिमाओं दबाए ऐचा आकाशवाणी ईटानगर दिवगर नाले इधमिश्मी प्रोग्राम मा ऐचंता आशे अनुसो किया माहो ऐतनि हैंडो रोमी मिसुने
0: अभी आप सुन रहे थे इदु मिश्मी श्रोताओं के समाचार या आकाशवाणी ईटानगर का अरुण एफएम 103.1 मेगाहर्ट्ज़ से जहां होती है दिल से दिल की बात। श्रोता दोस्तों एक बार फिर से आपका स्वागत है हमारे कार्यक्रम हिंदी फिल्म सॉन्ग्स में। तो चलिए देर न करते हुए आपको सुनाते हैं एक और बेहतरीन गीत जिसके बोल हैं यारों और जिसे गाया है केके ने। तो चलिए इस बेहतरीन गीत का आनंद लेते हैं अरुण एफएम 103.1 मेगाहर्ट्ज़ पर आप सभी श्रोताओं दोस्तों के साथ।